আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা আমা বাদ। পেনারাং দিয়ে রাহমাতে আল্লাহ, আলহামদুলিল্লাহ কিতা দাপাত।